শোধ এফ এম ব্যান্ড ইকানব্বই দশমলব দুই মেগা হার্টস পর রেডি গুঞ্জন ধরমশালা তো হিসেবে বিয়ে টিউন গুড রো আর কার্যক্রম ইন্দি আপনি গপ্পা গেনে সো চল রহীন শোধ ওর আই এ কার্যক্রম যো হগো বড়ন্দে হিন ইন্দে অক্ষোধন লগাতার কল করু কর দে থিয়ে জরুর কানেক্ট কর লে জি সব ইউ আর এক প্যারি দে স্টোরি কি আ সো লে করে ভি আউ সচিন কাপুর হাজির বুয়া তন্দে রেডিও সেট মা লেকিন আই এ তথ্য ভাই পহলে কি আসো থোড়া করি ফরমাইশ রা দো যো ইন্দা দৌর বড়ু করদা ইস দৌরা जो घट कर दे यानी कि फरमाइश दौर पूरा कर लेते हैं।